শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 30 মে শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা কমে 123 মিলিয়নের সামান্য ওপরে দাঁড়িয়েছে, যা 5 বছরের হিসেবে এযাবৎকালের সবচেয়ে বড় হ্রাস। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার 2025 সালের জাতীয় আদমশুমারির প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছে। জাপান 1920 সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর এই জরিপ পরিচালনা শুরু করে। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী গত বছরের 1 অক্টোবর পর্যন্ত জনসংখ্যা ছিল 12,30,49,524। 2020 সালে পরিচালিত পূর্ববর্তী সমীক্ষার তুলনায় এই সংখ্যাটি 3,96,575 কমেছে, এটি 2.5% হ্রাস। 2015 সালে জনসংখ্যায় প্রথম হ্রাস দেখা দেওয়ার পর থেকে এই নিয়ে টানা তৃতীয়বারের মতো এই সংখ্যা কমেছে। মন্ত্রণালয় সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করার পরিকল্পনা করছে। বিভিন্ন সূত্র জানাচ্ছে যে জাপান সরকার একটি নতুন দুর্যোগ প্রস্তুতিমূলক মৌলিক পরিকল্পনার খসড়া তৈরি করেছে, যার 10 বছর মেয়াদী কর্মসূচির লক্ষ্য হল টোকিওর ঠিক নিচের ভূগর্ভে আঘাত হানতে পারে এমন একটি বড় ভূমিকম্পে মৃতের সংখ্যা অর্ধেকেরও বেশি কমিয়ে আনা। গত ডিসেম্বরে একটি সরকারি প্যানেল ভূমিকম্পের ফলে সম্ভাব্য প্রাণহানি এবং কাঠামোগত ক্ষয়ক্ষতির হিসাব পর্যালোচনা করেছে। হালনাগাদ করা পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে একটি ভূমিকম্পে 18,000 মানুষ নিহত হতে পারে এবং 4,22,000 ভবন ধূলিসাৎ বা ভস্মীভূত হতে পারে। বিষয়টি সামাল দিতে সরকার তাদের মৌলিক পরিকল্পনাটি সংশোধন করার জন্য কাজ করেছে, যেখানে দুর্যোগ প্রশমনের লক্ষ্যমাত্রা ও প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে। খসড়া পরিকল্পনাটিতে অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রচেষ্টাকে উৎসাহিত করা হয়েছে, কারণ প্রাণহানি এবং ভবন ধ্বংস উভয় ক্ষেত্রেই প্রায় 70% জন্য এটিকেই দায়ী করা হয়। এক্ষেত্রে একটি উপায় হতে পারে ভূমিকম্প সংবেদনশীল সার্কিট ব্রেকার ব্যবহার করা, যা তীব্র কম্পন শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেবে। খসড়াটিতে 10টি জেলার নির্দিষ্ট অঞ্চলের অধিকাংশ ভবনে ডিভাইসগুলো স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই অঞ্চলগুলোর মধ্যে টোকিওর সমস্ত পৌরসভা এবং এর পার্শ্ববর্তী কানাগাওয়া, সাইতামা ও চিবা জেলা অন্তর্ভুক্ত রয়েছে। জাপান সরকার জানিয়েছে যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা প্রদানকারী ন্যাটো মিশনে তারা আত্মরক্ষা বাহিনী বা এসডিএফ এর 4 জন সদস্যকে প্রেরণ করবে। ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণ সমন্বয়ের জন্য 2024 সালে জার্মানিতে ন্যাটো নিরাপত্তা সহায়তা ও ইউক্রেনের জন্য প্রশিক্ষণ মিশন চালু করা হয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করে যে 4 জন এসডিএফ সদস্যকে জার্মানিতে পাঠানো হবে। এতে বলা হচ্ছে তারা জুন মাস থেকে ওই কমান্ডে পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র চীন শীর্ষ বৈঠকের পর এশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের প্রতিরক্ষা কর্মকর্তারা সিঙ্গাপুরে একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নিচ্ছেন। শুক্রবার শাংরিলা সংলাপ নামক এই সম্মেলন শুরু হয়েছে। এতে যোগ দেওয়া প্রতিনিধিদের মধ্যে রয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ। এশিয়ার ওপর ইরানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব সম্ভবত এই আলোচনার অন্যতম বিষয় হবে। অন্যান্য আলোচ্যসূচির মধ্যে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর সংক্রান্ত আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলোও অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সম্মেলন চলাকালীন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনাও অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার হেক্সেথের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার বার্তা এবং এটিকে ঘিরে এশীয় দেশগুলোর প্রতিক্রিয়ার দিকে সবার মনোযোগ নিবদ্ধ থাকবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান কি ভূমিকা পালন করবে তা নিয়েও আগ্রহ বাড়ছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে তার পররাষ্ট্র নীতি বিষয়ক ভাষণে একটি হালনাগাদকৃত মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় রূপকল্প উন্মোচন করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসলামপন্থী গোষ্ঠী হামাসের ওপর চাপ বাড়ানোর প্রচেষ্টায় তিনি তার দেশের সামরিক বাহিনীকে গাজা ভূখণ্ডে নিয়ন্ত্রণ সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বৃহস্পতিবার বলেন যে, আমরা এখন 60% নিয়ন্ত্রণ করছি এবং তার নির্দেশ হচ্ছে এটিকে বাড়িয়ে 70% করা। মার্কিন নেতৃত্বাধীন একটি শান্তি পরিকল্পনার ভিত্তিতে গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে গাজা ভূখণ্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায় যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে 922 জন মারা গেছেন। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় বিচ্ছিন্নভাবে হামলা অব্যাহত রেখেছে। শান্তি পরিকল্পনায় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখন পর্যন্ত এই পরিকল্পনার ক্ষেত্রে কোনো বড় অগ্রগতি হয়নি। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ভারতের দুটি প্রধান কৃষিপণ্য মশলা ও আমের রপ্তানিতে প্রভাব পড়েছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি কোম্পানি উপসাগরীয় দেশগুলোর সাথে ব্যবসা করে আসছিল। তারা মশলা থেকে তেল উৎপাদন করে থাকে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর কোম্পানিটি নিজেদের পণ্যের চালানের জন্য অন্য পথ খুঁজতে বাধ্য হয়। কোম্পানিটি জানায়, তাদের পরিবহন খরচ ও সামুদ্রিক বিমার প্রিমিয়াম উভয়ই বেড়েছে। এদিকে উৎপাদনের দিক থেকে বিশ্বের বৃহত্তম আম শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের কিছু কৃষক আগে তাদের উৎপাদনের 40% মধ্যপ্রাচ্যে রপ্তানি করতেন। তবে সংঘাত শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সমস্ত রপ্তানি বন্ধ হয়ে গেছে। অন্য কোথাও রপ্তানি করার সুযোগ না থাকায় তাদের আম কম দামে দেশের অভ্যন্তরীণ বাজারে ছেয়ে যাচ্ছে। এগুলো তাদের স্বাভাবিক মূল্যের 1/4 চেয়েও কম দামে বিক্রি হচ্ছে, যার ফলে কৃষকদের ব্যাপক লোকসান হচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।